0: আজি মধ্যমর প্রবল ধরনের বর্ষার হবার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী ওড়িশা উপকূলের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা থাকার আসন্তা বুধবার ঠারু রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইবা নেই পানিপাগ কেন্দ্র পক্ষের কুযাইছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পে এটিকে আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এতে শুনন্তু বার্ধক্যের পরিস্রা জনিত সমস্যা এ সম্পর্কে আলোচনা করেছেন ডাক্তার লক্ষ্মীকান্ত সাহু।
2: বার্ধক্যের পরিস্রা জনিত সমস্যা এক সাধারণ কথা, এগুলিক মধ্যে প্রোস্টেট গ্রন্থির আকার বৃদ্ধি জনিত সমস্যা এক মুখ্য সমস্যা। প্রোস্টেট গ্রন্থি গোটা গোটা গুয়া আকারের গ্রন্থি, এহা কেবল পুরুষমানঙ্কঠারে হি অবস্থিত। এই গ্রন্থিটি মূত্রমার্গর প্রথম 3 সেমিটর অংশ চারিপটে গুড়াই হয়ে রইথায়। সাধারণত 50 বর্ষ বয়স পরে প্রোস্টেট গ্রন্থিটি আকারে বৃদ্ধি পাইবা আরম্ভ করে, ফলে বিভিন্ন প্রকার লক্ষণ প্রকাশ পায়। রোগর প্রথম অবস্থায় রোগীকে বারম্বার পরিস্রা লাগে, বিশেষ করে রাতে। পরবর্তী সময় উভয় দিন ও রাতে ঘন ঘন পরিস্রা হুয়ে। এদ্বারা রাতে নিদ্রার ব্যাঘাত ঘটিবা সঙ্গে সঙ্গে রোগীঙ্কর দৈনন্দিন কার্যপ্রণালী প্রভাবিত হয়ে মূত্রাশয়ের জীবাণু সংক্রমণ ঘটি পরিস্রা জলাপড়া হুয়ে ও স্থল বিশেষে পরিস্রার রক্ত মধ্য পড়িপারে। প্রোস্টেট গ্রন্থির আকার বৃদ্ধি যোগ মূত্রমার্গ সংকুচিত হয়ে যায় এবং রোগী কুন্থাই কুন্থাই অতি পতলা ধারে পরিস্রা করতে। পরিস্রা করা শৌচালয় 5-10 মিনিট পর্যন্ত সময় লাগি যায়। পরিস্রা করে সারা পরে পেটরে কিছু পরিস্রা রহিগলা পরি লাগে। স্থল বিশেষে পরিস্রা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং রোগী যন্ত্রণার ছটপট হুম। এ ক্ষেত্রে কৃত্রিম মূত্রনলীর প্রয়োগের জমি রয়েছে মূত্রক বাহার করে দেবার আবশ্যক পড়ে। এ রোগর নিরূপণ অতি সহজ। বিজ্ঞানের অগ্রগতি সঙ্গে সঙ্গে অনেকগুড়ি নূয় নূয় ঔষধর উদ্ভাবন প্রোস্টেট গ্রন্থি আকার বৃদ্ধিজনিত রোগ চিকিৎসার এক নূতন দিগন্ত সৃষ্টি করেছে। তবে ঔষধ চিকিৎসা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। অপরপক্ষে শল্য চিকিৎসা দ্বারা রোগী সবুদিন সুস্থ হয়ে যাতে। অস্ত্রোপচারের 4 দিন পরে রোগী ডাক্তারখানার ঘরক ফেরি আসতে। প্রোস্টেট গ্রন্থির কর্কট রোগ অন্য এক বার্ধক্যজনিত সাধারণ মূত্র রোগ। এ সাধারণত 60-80 বর্ষ মধ্যে হয়ে থাকে। কর্কট রোগগ্রস্ত হলে প্রোস্টেট গ্রন্থির আকার বৃদ্ধি পায়। তেমন এ রোগর লক্ষণগুড়িক সাধারণ প্রোস্টেট গ্রন্থির আকার বৃদ্ধিজনিত লক্ষণ সহিত সমান। এছাড়া কর্কট রোগ অন্টার মেরু হাড় ও কটির হাড়ক মাড়িযা ফলরে ভীষণ অন্টা বিন্ধা হুয়ে। তেমন বৃদ্ধ বয়সরে অন্টা বিন্ধা সাধারণ চিকিৎসার উপশম নহেলে প্রোস্টেট গ্রন্থির কর্কট রোগ সম্ভাবনা এড়াই দেই হব না। প্রোস্টেট গ্রন্থির কর্কট রোগ পার্শ্ববর্তী মূত্রাশয় ও মলমার্গক ব্যাপিযা ফলরে মল ও মূত্রে রক্ত পড়িপারে। কর্কট রোগগ্রস্ত প্রোস্টেট গ্রন্থির রোগ নিরূপণ সহজ সাপেক্ষ। প্রোস্টেট গ্রন্থির কর্কট রোগ আরম্ভ অবস্থার জনাপড়লে অস্ত্রোপচার দ্বারা প্রোস্টেট গ্রন্থিকে সম্পূর্ণরূপে বাহার করে দিয়া যায়। রোগী অনেক বর্ষ এক সক্রিয় জীবন যাপন করতে। কিন্তু রোগর বিলম্ব অবস্থায় রোগ নিরূপণ হলে অন্ডকোষ 2টি অস্ত্রোপচার করে কাঢ়ি দিয়া যায়। এদ্বারা কর্কট রোগক আয়ত্ত অবস্থাকে অনা যায়। রোগী যন্ত্রণামুক্ত হয়ে এক সাধারণ জীবন যাপন করতে। মূত্রাশয় মাংসপেশীর অত্যধিক কার্যপ্রবণতা জনিত মূত্ররোগ বা ওভার আক্টিভ ব্লাডর বার্ধক্যের এক অতি সাধারণ মূত্ররোগ। 60 বর্ষ বয়সর ঊর্ধ্ব শতকড়া 40 ভাগ উভয় পুরুষ ও স্ত্রী এ রোগের ভোগি থাকে। এ মূত্রাশয়ের এক স্নায়বিক দুর্বলতা জনিত রোগ, যাহাফলরে মূত্রাশয়ের অল্প পরিস্রা জমিগলে মধ্য মূত্রাশয় মাংসপেশী অনিয়ন্ত্রিত ভাবে ঘন ঘন সংকুচিত হয়ে উঠে, ফলরে রোগীকে ঘন ঘন পরিস্রা লাগে, অতর্ছা পরিস্রা লাগে। পরিস্রা লাগিলে শৌচালয়কু তুরন্ত যাবার আবশ্যক পড়ে। এপরিকি পরিস্রা যাউ যাউ টিকিয়ে বিলম্ব হলে বাটরে কিছু পরিস্রা বাহারি আসি লুগাপটা ওদা হয়ে যায়। এ রোগর সঠিক রোগ নিরূপণ হয়ে পারে কেবল ঔষধ সেবন দ্বারা রোগী সুস্থ হয়ে এক সাধারণ জীবন বিতাই পারন্তি। বার্ধক্যরে পরিস্রা জনিত সমস্যা বার্ধক্যকু দুর্বিষহ করে দেই পারে। সেগুড়িকু বয়সর প্রভাব বলি ধরি নেই সহিযা উচিত নুহে। উপযুক্ত চিকিৎসা দ্বারা রোগী সুস্থ হয়ে এক সাধারণ জীবন বিতাই পারিবে।
1: আমার স্বাস্থ্য কার্যক্রমে শুনুলে বার্ধক্যের পরিস্রা জনিত সমস্যা এ সম্পর্কে আলোচনা করে ডাক্তার লক্ষ্মীকান্ত সাহু।

প্রসারণ করা যাব। নিউজ অন এআইআর আপ এবং নিউজ অন এআইআর অফিসিয়াল ইউট্যুব চ্যানেলরে মধ্য এই কার্যক্রম উপলব্ধ হব। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। ঘরোই ট্যুর অপরেটরଙ୍କ দ্বারা কৈলাস মানসরোবর যাত্রা করুথবা ভারতীয় নাগরিকଙ୍କ ପାଇଁ বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় এক পরামর্শবলী জারি করেছে। যাত্রা ପାଇଁ সমস্ত আবশ্যকীয় কাগজপত্র সাঙ্গରେ ରଖିବାକୁ মন্ত্রণালয় পরামর্শ ଦେଇଛି। দস্তাবিজ প্রাপ্ত নহেবা পর্যন্ত ভারতରୁ যাত্রা আরম্ভ নকରିବାକୁ কুহাযাইছି। অন্যথা যাত্রাপথরে প্রতিবন্ধকর সম্মুখীন হেবাকୁ পড়িপারে। এপরিকি ঘরোই ট্যুর অপরেটরଙ୍କ পঞ্জীকরণ এবং কৈলাস মানসরোবর যাত্রা ପାଇଁ সেମାନେ অধিকৃত কি নুহ তাহার মধ্যে যাঞ্চ করিবা ପାଇଁ মন্ত্রণালয় শ্রদ্ধাଳୁଙ୍କୁ পরামর্শ ଦେଇଛି। কৈলাস মানসরোবর যাত্রা করুথবা প্রায় 52 জন ভারতীয় নাগরিক এবে আবশ্যক নথিপত্র অভাবরু নেপালর কাঠমান্ডুঠারে অটকি রহিছন্তি। সুরক্ষিত পরবর্তী যাত্রা ପାଇଁ সেମାନେ জরুরি সহায়তা আবশ্যক করুছন্তি বলি মন্ত্রণালয় কহিছি। সূচনাযোগ্য, চলিত বর্ষ কৈলাস মানসরোবর যাত্রার প্রথম তীর্থযাত্রী দল গত 20 তারিখে নথুলা পথ দেই ভারত চীন সীমা অতিক্রম করে চীনরে প্রবেশ করিছন্তি। ভেনজুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 1430 বৃদ্ধি পাইছে। দক্ষিণ আমেরিকীয় এই দেশে গত বুধবার দিন লগাতার 2টি শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে এর তীব্রতা 7.2 এবং 7.5 রয়েছিল। উদ্ধার কার্য জারি রয়েছে বেলে 68,900 অধিক লোক নিখোঁজ থিবা সেমানকর নিকট সম্পর্কীয় রিপোর্ট করিছন্তি। লা গুয়াইরা প্রদেশ অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল জনাপড়িছে। ভেনজুয়েলা ফাউন্ডেশন ফর সিসমোলোজিক্যাল রিসর্চ প্রতিষ্ঠান দেইথিবা রিপোর্ট অনুযায়ী দেশের কেন্দ্রীয় অঞ্চলরে পুনি এক 4.1 তীব্রতার ভূকম্প অনুভূত হয়েছে। ভূকম্প বিজ্ঞান সংস্থা দেইথিবা সূচনা অনুযায়ী এর কেন্দ্রস্থল লা গুয়াইরা ঠারু 35 কিলোমিটার পশ্চিমরে রহিছিল। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পঙ্କ নির্দেশক্রমে ইরানর বিভিন্ন অঞ্চলের আক্রমণ করা যাইথিবা নেই আমেরিকা সেনা স্পষ্ট করেছে। সামাজিক গণমাধ্যম পোস্টে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড কহিছি, গত শুক্রবার দিন এক বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণর জবাবরে আমেরিকা আকাশমার্গরু ইরানর সামরিক ভিত্তিভূমি, যোগাযোগ ব্যবস্থা, বায়ু প্রতিরক্ষা স্থল এবং ড্রোন সংরক্ষণ ক্ষেত্র আদিকে লক্ষ্য করে আক্রমণ করেছে। কেন্দ্রীয় কমান্ড কহিছি, ইরানী সেনা ড্রোন মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে গতি করুথিবা এক বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণ করেছিল। এই জাহাজরে 2 নিয়ুত ব্যারেলর অধিক অশোধিত তৈল পরিবহন করা যাউতুল। আমেরিকা সহ যুদ্ধবিরতি চুক্তি পালন করা ইরান পাখে সুযোগ রহিতিবা বেলে এহাকু অমান্য কলে ইরান এভাবে আক্রমণ করিথিবা আমেরিকা সেনা কহিছি। অন্যপক্ষে হরমুজ প্রণালীর উত্তর ভাগের এক স্থানরে বিস্ফোরণ ঘটিবা নেই ইরানর সরকারি টেলিভিজন সংস্থা সূচনা প্রদান করেছে। উত্তরপ্রদেশের এক সড়ক দুর্ঘটনার 2 মহিলা সমেত 3 মৃত্যু হয়েছে। কুশীনগর জেলা অন্তর্গত অহিরুলি বজার থানা অঞ্চলরে হটপ্রিপ্রাইচ রাস্তায় এক কার এবং মোটরসাইকেল মুহামুহি ধক্কা হয়েছিল। পুলিশ দেওয়া সূচনা অনুযায়ী ঘটনাস্থলের মোটরসাইকেলের 3 যাক আরোহীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত কার চালককে অটক রাখা পুলিশ কহিছি। ইউএস ওপন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ভারতের কিদাম্বি শ্রীকান্ত ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছেন। পুরুষ একক বর্গ ম্যাচে শ্রীকান্ত জাপান প্রতিপক্ষ ইউদাই ওকিমোটোঙ্কু 22-10, 15-21 এবং 21-19 সেটে পরাস্ত করেছেন। ভারতের রৌনক চৌহান আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে চাইনিজ তাইপেইর সু লি ইয়াংকু ভেটিবে। অন্যপক্ষে মহিলা একক বর্গরে ভারতের দেবিকা সিহাগ সেমিফাইনাল পর্যায়ে ডেনমার্কর প্রতিদ্বন্দ্বীঙ্ পরাজিত হয়েছন্তি। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজর গ্রুপ পর্যায় ম্যাচে ইংল্যান্ড বিজয়ী হয়েছে। আমেরিকার নিউজার্সি স্টাডিয়ামে খেলা এই ম্যাচে পানামাকে 2-0 গোলরে ইংল্যান্ড পরাস্ত করেছে। গ্রুপ পর্যায়ের অন্য এক ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলরে পরাস্ত করেছে। চেস খেলে গোয়ার 14-বর্ষীয় আন্তর্জাতীয় মাস্টর ইথান ভাজ ভারতের 96তম চেস গ্রান্ডমাস্টর হয়েছেন। বোসনিয়া হার্জগোভিনায় অনুষ্ঠিত সারাজেভো জিএমএ মিক্স টুর্ণামেটে তৃতীয় তথা অন্তিম গ্রান্ডমাস্টর নর্ম হাসল করে শ্রী ভাজ এই সফলতা পাইছেন। ইথান অনুরাম মাহমল এবং লিওন মেন্ডোনকা পরে শ্রী ভাজ গোয়ার তৃতীয় গ্রান্ডমাস্টর হয়েছেন। মুখ্য সংবাদগুলিক পুণিথরে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে আজ দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। সেসেলস রাষ্ট্রপতিঙ্ক সহ প্রধানমন্ত্রী আজ করিবে দ্বিপাক্ষিক আলোচনা। ঘরোই ট্যুর অপরেটরଙ୍କ মাধ্যমে কলা

0: শ্রোতাবন্ধু বর্তমান নেবা এক ছোট বিজ্ঞাপন বিরতি পুঁ কথা হওয়া আপনার সহ
1: মন কি বাত প্রধানমন্ত্রী আকাশবাণী পর
2: মে মন কি বাত সম্বন্ধ মে আগে আপ কুছ কহনা চাহতে হ্যাঁ তো আপ মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি আগে চিঠি ভি ভেজ দেন সুঝাও দেন জরুর মুজ তো পৌঁছ যায়গা জরুর গম্ভীরতা লুঙ্গা
1: যদি আপ माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001
2: मैं आपको निमंत्रण देता हूं मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए
0: হ্যালো
3: হ্যালো
0: কে কৌছন্তি এবং কোঠু কৌছন্তি
3: আজ্ঞা আমি সুবল কুমার সাউ কৌদিনি গ্রাম পোস্ট পন্ডি ভাইয়া বিজেপুর জিলা বরগড় আজ্ঞা নমস্কার আজ্ঞা
0: নমস্কার ফোনিন কার্যক্রম কো আপনকো বহুত বহুত স্বাগত
3: ধন্যবাদ আজ্ঞা
0: আ কেমিতি অছন্তি
3: মই তো একদম বড়িয়া আছে আজ্ঞা আপন মানে কেমন আছে
0: আমি সমস্তে ভালো ছু মো মধ্যে ভালো আছি কোন করুতিলে এবে
3: এবে তো কিছু নি করবার আজ্ঞা আকাশবাণী ফোনিন কার্যক্রম ভবানী পাটনা গিটা লগে গিরে ব্যস্ত নি আজ্ঞা
0: প্রতি গুরুবার দিন মনে রাখছি নি কি
3: আজ্ঞা প্রতি গুরুবার আজ্ঞা 11টা বাজে গলে আজ্ঞা
0: জুয়ারে যৌ কাম থাও না কাহিকি ফোন তো লগাইবা নিশ্চয় বহুত খুশি লাগুছে না আমাকে ভি খুশি লাগে আম শ্রোতা মানে এমিতি মনে পকে কি আমাকে নীতি ফোন করছেন সেতি পে
3: আজ্ঞা আজ্ঞা আমি যে শ্রোতা পরিবার আছি আর আপন মানে আছেন আজ্ঞা আমার আর আপনার যে সম্পর্ক আছে আজ্ঞা
0: আজ্ঞা
3: সেটা কি আমি বন্দনা করি নি পারো আজ্ঞা
0: ঠিক কহিলি কাহিকি না আম লাগে আম শ্রোতা হি বড়
3: আজ্ঞা
0: আও কোন শুনিবে আপন আজি কোহন্ত
3: আজি যে আপন কি হছ না উপস্থাপনা দি পরিচয় দে দিলে ভাল লাগি দিদা
0: মু আশ্বাসনা পটনায়ক
3: আশ্বাসনা পটনায়ক আপন যে চিঠি পত্র কাজ
0: হ্যাঁ হ্যাঁ ঠিক জানিলে আর আপন কো শুনিছি ভাই আপন চিঠি তো দিয়ন্তি নি বধে
3: আ চিঠি থরে দি থর দেইছি
0: মা আ থরে থরে দি থর দিতিলে মু তো কে পড়িনি আপন চিঠি কাঙ্গি দউ নাহন্তি আপন মতামত বি দেবা কথা না ভাই
3: আজ্ঞা নিশ্চয় দম আজ্ঞা
0: হ্যাঁ আমার শ্রোতা যদি আমাকে চিঠি দেবেনি কি ফোন করিবেনি কার্যক্রম গুড়ি করে তাহলে আমি কেমতি জানি
3: চিঠি দেবি আর ফোন ইন কার্যক্রম কি ফোন করিবে
0: পানিপাগ কেমতি বরগড়ে
3: পানিপাগ এটা বর্ষা দুই তিন দিন পূর্ব হয়েছিল আজ্ঞা বর্ষা টিকে হয়েছিল চাষ কাম তো ধান বুনা বুনি কাম আরম্ভ হয়েছে টিকে কম কম হয়েছে আজ্ঞা বর্ষা টিকে কম হয়েছে আজ খরা এত টান খরা আছে আজ্ঞা আজ
0: এইটি বি মাঝে মাঝে টিকে বর্ষা হচ্ছে পুঁ খরা হচ্ছে গুড়গুড়ি তো রয়েছে একা সবুলে এই বর্ষ তো টিকে বর্ষা কম হবে বলে হি আশঙ্কা করা যাচ্ছে এমতি বৈজ্ঞানিক মানে মধ্যে কহুছন্তি দেখা যাও কোন হচ্ছে আর চাষ কামরে বি প্রভাব পড়ি পারে সেমতি শুনুছু চেষ্টা করবি ঠিক আছে আপনার কুহতু চেষ্টা করবি সেমতি তো মতো এত আসেনি
3: আমার সম্বলপুরী কোথলি ভাষা তো আপনার জানুছন
0: জানুছে যে কহিবা লাগি টিকে ইয়ে লাগে আ
3: কেনতা আছেন আগে
0: মু ভাল আছে আপন কেনতা আছেন বে
3: মুই বড়িয়া আছি আপন মু কেনতা আছেন বে আপন কি মু বড়িয়া আছেন বে না ভাল
0: তো ঠিক হলা
3: আজ্ঞা হ ঠিক হই জাঙ্গা আমার ওইটা গুটি আমার শ্রোতা ও আমার যেন কর্মকর্তা মানকর ভিতরে গুটি এটা
0: আগে আগে
3: মানে উৎসাহ উদ্দীপনা এইছিল এই জাঙ্গা কথাবার্তারে ডেডিকেট কর্মা বেনে দেখুন আজ্ঞা আপনকো আজি পুরা স্পেশাল স্পেশাল ডেডিকেট
0: ঠিক আছে
3: আপনকো ডেডিকেট আজ্ঞা
0: ঠিক আছে আর কাহাকো করিবে
3: আউ তো কর্মা আজ্ঞা আপন না শুনলে জানবি আজ্ঞা মনোজ কুমার পটেল
0: জানিছি

0: শ্রোতবন্ধু আগক পুনি কথা হবা জাঁবা আপনার মনের কথা আপনার গাঁর কথা কিছু আপনার কহবে কিছু আমি শুনব কিন্তু তা পূর্ব এই ছোট বিজ্ঞাপন বিরতি
1: অদম্য শক্তি এবং শৌর্য কি পহচান হে ভারতীয় সেনা জল থল গগন কি রক্ষা কা বরদান হে ভারতীয় সেনা হর সংকট কা সমাধান হে ভারতীয় সেনা ভারত কা গৌরব হে স্বাভিমান হে ভারতীয় সেনা।

0: घटना स्वयं ही घट पड़े।
1: भारतीय सेना।
2: हेलो
3: आज्ञा नमस्कार।
2: नमस्कार, आपका परिचय टिके देबे?
3: लक्ष्मी नारायण बाग ग्राम सिंधा जिला सुवर्णपुर कहि।
2: सुवर्णपुर रु कहउछंती, एते दूर रु केमिते अछंती भाई?
3: बहुत बढ़िया अछि आज्ञा, आपण केमिते अछंती?
2: मु भल अछि। आ प्रथमे त आपण को हेलो आकाशवाणी कार्यक्रम को स्वागत करूछि।
3: धन्यवाद आज्ञा।
2: आ कुहंतु आज को गीत सुनै पय आपण कॉल करछंती?
3: আজি গোটে ওড়িয়া গীত গীতটি হচ্ছে ফিল্ম র না হচ্ছে হিসাব নিকাশ ওড়িয়া ওড়িয়া চলচ্চিত্র।
2: ঠিক আছে ঠিক আছে ভাই।
3: গীতটি হচ্ছে মো গোটে দুষ্ট পিলা দুষ্ট আমি মো কাম।
2: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে, এমতি গীতটি চুজ করেছেন আও পুরা
3: ধান চাষ হুয়ে পনিপরিবা হুয়ে পনিপরিবা টিকে শীত দিন আমার হুয়ে আজ্ঞা।
2: এবে তো পানির টিকে বর্ষার টিকে অভাব রয়েছে, কেমিতি করুছন্তি সবু?
3: এবে তো পানি মানে গড়া আমার ডালুয়া মানে ডালুয়া আমার লিপ্ত আছে নদী রে। আর যদি খরিফ ঋতু পায় যদি হলো আমার গোটে মেগা পয়েন্ট আছে বড় মেগা পয়েন্ট সেথিরে যদি বর্ষা বর্ষা যদি ন হলা ভালসে মানে সেথির পানি রে দ্বারা চাষ হুয়ে আজ্ঞা।
2: কিছু অসুবিধা হুয়ে নি তাহলে?
3: না অসুবিধা হুয়ে নি আজ্ঞা।
2: বহুত বড়িয়া কথা। ঘরে সমস্ত ভালো আছেন? তাহলে শুনে নেবা ভাই আপনার মনপসন্দ গীত। হ্যালো আকাশবাণী কার্যক্রম কল করে বহুত বহুত ধন্যবাদ।
3: নমস্কার।
2: নমস্কার।

শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই, তেণুকরি সময় আমি ইশারা দে কার্যক্রমক এইটি রাখবাক হব। তবে কার্যক্রম সম্পর্কিত মতামত নিশ্চয় দেবে। মতামত দেওয়া ঠিকনাটি হচ্ছে চিঠি পাইছ কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি, পিন নম্বর 7660001, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895994143। এবং হ্যালো আকাশবাণী ফোন ইন কার্যক্রমে সামিল হওয়া আপনার আমাকে কল করে পারবে প্রতি গুরুবার পূর্বাহ্ন 11টার 11টা বাজি 30 মিনিট মধ্যে। আমার ফোন নম্বরটি হল 0667029562 এবং 295628। তবে আজর এই কার্যক্রমক প্রযোজনা এবং সম্পাদনা করে সচিদানন্দ মল্লিক, এবং আজর উপস্থাপনার মুি আশ্বাসনা পট্টনায়ক। বিদায় দিন, পুঁ ভেট হব আউ এক অধ্যায়ের। রয়েছে, নমস্কার।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: প্রেসির কলু হ্যালো আকাশবাণী ভবানীপাটনা ফোন ইন প্লিজ কার্যক্রম প্রযোজনা করে সচ্চিদানন্দ মল্লিক এবং উপস্থাপনায় আশ্বাসন পট্টনায়ক আকাশবাণী।

0: আসন্তু শুনিবা স্থানীয় খবর এবং ঝুমিযিবা শুনি গীত সুমধুর
1: সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনার প্রতীক্ষিত কার্যক্রম খোলা ঝরকর আপ নূয় অধ্যায়ক নিয়ে আসিছি মু সুমতি মুন, নমস্কার। কার্যক্রমে শুণবা কিছু জনা অজনা কথা সহ মিঠা মিঠা মনছুঁয়া গীত, তবে আউরি কী আসন্তু এক সুন্দর ভাববোধে নিজকে জড়িত করে কার্যক্রমের পরিধিকে যা। শ্রোতা বন্ধু, প্রতি বৃক্ষ চন্দন নুহে, সবু গছরে ফুল ফুটে না কিংবা সবু ফুলরে মহক বি নথায়, সবু বাসনাযুক্ত ফুল দেবঙ্ক লাগি বা তাঙ্ক মুন্ডরে শোভা পায় না, সেইপরি সবু প্রাণী মান

শ্রোতা বন্ধু, যে ব্যক্তি আর্থিক স্থিতি যেতে স্বচ্ছল সে সেতিকি সুখ ও সুবিধার জীবন বিতাই থাকে। যেহেতু ভালরে চলিবা হলে অর্থর আবশ্যকতা রয়েছে এবং অর্থের পরিমাণ বৃদ্ধি ও আর্থিক সুরক্ষা পাই আবশ্যক হয়ে বীমা ব্যবস্থা। বীমা কিপর জীবন, স্বাস্থ্য ও আর্থিক সম্পত্তি সুরক্ষা দিয়ে থাকে সে সম্পর্কে লোককে সচেতন করা উদ্দেশ্যে প্রতিবর্ষ জুন 28 তারিখকু ভারতের রাষ্ট্রীয় বীমা সচেতনতা দিবস বা ন্যাশনাল ইন্স্যুরেন্স অওয়ারনেস ডে ভাবে পালন করা যায়। বীমা আমাকে আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে, যেমিতিকি হঠাৎ হেউথিবা চিকিৎসা খরচ, দুর্ঘটনা কিংবা অন্যান্য জরুরীকালীন পরিস্থিতিরে এহা আমাকে সহায়ক হয়ে থাকে। এই দিন লোককে সেমানকর বর্তমানের বীমা পলিসিগুড়িক যথা লাইফ, হেলথ, কার কিংবা ঘর বীমা যাঞ্চ করা এবং সেগুলির অবধি শেষ হয়েছে কি না তাহার পুনঃযাঞ্চ করা ও পর্যাপ্ত কভরেজ সুনিশ্চিত করা প্রোৎসাহিত করে থাকে। শ্রোতবন্ধু, আপনার জাঁ খুশি হবে যে ভারত বিশ্বর পঞ্চম বৃহত্তম বীমা বজার অটে। নিয়ামক সংস্থা বা IRDA দ্বারা 2047 সুদ্ধা সমস্ত বীমা বা ইন্স্যুরেন্স ফর অল্র লক্ষ্য রক্ষা যাই। শ্রোতবন্ধু, আপনার মধ্যে এক সুরক্ষিত জীবন পাই এই বীমা সম্পর্কিত বিষয় উপরে গুরুত্ব দেওয়া নিশ্চিত। এই কথা সহ আসন্ত শুনে নেওয়া আউ এক মধুর গীত।

0: ভাঙ্গি যাই করি নষ্ট বি হয়ে যাইছি সেটা মকা গছর পতরকে দেখমা বইলে ইটা জলবাটু ধুবলা মিশা হলদিয়া রঙর আর সর্ষ ভলিয়া দাগমনে সৃষ্টি হইথিসিয়ে মকা গছর মঝির শিরা আর তার ধার নেথিবার শিরা সবু লাল নো নারঙ্গি রঙর দিশিয়ে মকা গছর পতরনে সবুজ কণিকাতি সৃষ্টি হবারতি ইটা গোটে প্রকারর বাধা সৃষ্টি করিছিসি আর মকার শ্বেতসার অংশকে ইটা কমেই দেশি মকা গছর অভিবৃদ্ধি কমবার সনে সনে চর আর রেশম বাহারিবার তিবি বেশি ডেরি হয়ে যাইছি আর অমল যেতকি মিলবার কথা সেতকি অমল নেই মিলি থাই তো চাষি দাদা মানে সব কথাকে আমি ঠিক হিপাশে বুঝি সুঝি করি আমি আমার চাষ কাম সমিয়াতি জিঙ্কর ব্যবহারকে ঠিক রকমা বইলে আমার চাষ তো ভল হেবা একা তার সনে সনে আমি আমার পরিবেশকে বি ঠিক রখি পারমা
1: শুনুলে চাষর কথা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: সংস্কৃতি।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি সত্যব্রত বহুরা। মুখ্য সম্বাদ, স্বদেশী জ্ঞানকৌশলে নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষণ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশক আত্মনির্ভরতা সুদৃঢ় করেছে কহিলে প্রধানমন্ত্রী। মন কি বাত কার্যক্রমে যোগ দিবসর সফলতা উপরে কলে আলোকপাত। রাষ্ট্রীয় পলস পোলিও টিকাকরণ অধীনে আসন্তা মঙ্গলবার পর্যন্ত রাজ্যে জারি রহিব পোলিও বুন্দা প্রদান অভিযান। আসন্তাকালি স্নান পূর্ণিমা, পুরী শ্রীমন্দিরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে প্রস্তুতি। এবং সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে রাজ্যর দক্ষিণাঞ্চলে আসন্তা তিন তারিখ পর্যন্ত বৃদ্ধি পাইব বর্ষা পরিমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজি আকাশবাণীরে মন কি বাতর 135তম সংস্করণে দেশবাসীকে সম্বোধিত করে দেশর সুরক্ষা, আত্মনির্ভরতা, জনভাগিদারী, পরিবেশ সুরক্ষা এবং ভারতীয় সংস্কৃতির প্রসার উপরে আলোকপাত করেছেন। প্রধানমন্ত্রী কহিছন্তি, জুন মাসরে স্বদেশী যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি, সংশোধক ও অগ্রয় ভারতীয় নৌসেনায় সামিল হওয়া সহ মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের প্রথম উড়াণ হয়েছে। শ্রী মোদি কহিছন্তি, ডিআরডিও দ্বারা স্বদেশী জ্ঞানকৌশলে নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা ভারতর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে আহুরি সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক যোগ দিবসর সফল আয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী কহিছন্তি, বিশ্বর 2500 অধিক স্থানে যোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল।

0: শ্রোতা বন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত মতামত কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু কু আজ পুঁ কিছু দিনর ব্যবধানের শ্রোতা বন্ধু মানকর মতামত শ্রোতা বন্ধু মানকর চিঠিপত্র চিঠি পাইছুর অগণারে আমি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: আউ মু নিহারিকা নায়ক
0: নমস্কার নিহারিকা দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত চিঠিপত্র কি কোঠু লিখিছন্তি কোন লিখিকি পঠাইছন্তি
1: আজির প্রথম চিঠি লিখিছন্তি মনোজ কুমার পটেল ডুমাল উদিত নারায়ণপুর জেলা কলাহান্ডি প্রথমে সে নমস্কার জনাইছন্তি
0: আপনার আমার তরফ প্রতি নমস্কার
1: গত সাত তারিখ রবিবার দিন উদয় ভারত কার্যক্রম শুনিলি সেই কার্যক্রমে জনে মহিলা সাক্ষাৎকার শুনিলি সেই কার্যক্রম শুনিলা পরে দুঃখ লাগিলা যে সরকার বিভিন্ন কার্যক্রম সত্ত্বে বি আজ বি নারী কু ঠিক সে সম্মান মিলু না পুরুষ সমাজ আজ বি নিশাসক্ত হয়ে নারী কু অসম্মান করুছন্তি সেই কার্যক্রম ভালো লাগিথিবারু উপস্থাপক উপস্থাপিকা কু সে ধন্যবাদ জনাইছন্তি বুধবার দিন চাষবাস কার্যক্রমে লাইভ ফোন ইন কার্যক্রমে পিয়াজ চাষ বিষয়ে অনেক কথা জাণি হেলা যাহাকি বহুত ভাল লাগিথিলা তেণু বিশেষজ্ঞ আজ্ঞা এবং আকাশবাণীর কর্মকর্তাঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি
0: মনোজ ভাই আপন দুইটা যাক কার্যক্রম শুনিছন্তি এবং কার্যক্রম ভালো লাগিছি কার্যক্রম সম্পর্কিত মতামত আপনকর গ্রহণযোগ্য প্রথম কথাটি হচ্ছে যে আমি উদয় ভারত কার্যক্রমে সরকারঙ্কর বিভিন্ন উন্নতিমূলক যোজনা সম্পর্কে সূচনা দিয়ে থাও সেথিরে বিশেষজ্ঞ মানে আসিকি বিভিন্ন উন্নতিমূলক যোজনা লোকঙ্ক পাখক কেমিতি পৌঁছি পারিব তার বিভিন্ন দিগ প্রতি আলোচনা করে থাকে সরকারঙ্কর এতে যোজনা সত্ত্বে যদি সাম্প্রতিক পরিস্থিতিরে মা মাউসী মানে অবহেলার শিকার হচ্ছন্তি এবং পুরুষ মানে নিশাসক্ত হয়ে সেমানক প্রতি দুর্ব্যবহার করুছন্তি তাহলে নিশ্চিত ভাবে এহা চিন্তিত বিষয় আশা করুছু যে আমি সমস্তে সজাগ সচেতন হয়ে যাবার সময় আসিগলানি নিজের কর্তব্যকু সম্পাদন করিবার সময় আসিগলানি তেণু সরকারি যোজনাগুড়ি গ্রহণ করি তার ফাইদা উঠাই গোটে সুন্দর জীবন জীবার আরম্ভ করিবা কথা এইথিপাই গোটে সচেতনতার আবশ্যকতা রয়েছে এবং দ্বিতীয় কথাটি আপনি যা লিখিছন্তি যে গত চাষবাস কার্যক্রমে ফোন ইন কার্যক্রমে পিয়াজ চাষ সম্পর্কে আমার বিশেষজ্ঞ সিধাসলখ শ্রোতাঙ্কর বিভিন্ন প্রশ্নর উত্তর ফোন মাধ্যমে দিয়েছিলেন সেই কার্যক্রম আপনার ভালো লাগিছে জাঁ খুশি লাগুছি আপনার ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমার নিমন্ত্রিত অতিথি মহাশয় উপস্থাপক উপস্থাপিকা আমি জনাই দেছু
1: শেষে সে আউ গোটে অনুরোধ করেছেন হ্যালো আকাশবাণী ভবানীপাটনা কার্যক্রম সপ্তাহে দুই দিন প্রচার করন্তু আকাশবাণী বলাঙ্গীর এবং সম্বলপুর মধ্যে সপ্তাহে দুই তিন দিন ফোন ইন কার্যক্রম প্রচার করুছন্তি বলে সে লিখিছেন
0: মনোজ ভাই দেখন্তু প্রত্যেক কেন্দ্রর কার্যক্রম প্রসারণ করিবার বিভিন্ন শৈলী এবং লোকবল উপরে নির্ভর করে আপনি জানিছন্তি যে আকাশবাণী ভবানীপাটনারে লোকবলর অভাব রয়েছে এবং গোটিয়ে এক ঘন্টার কার্যক্রম তাকে সপ্তাহক দুই দিন প্রচার করা সময় নির্ঘণ্টরে পুঁ পরিবর্তন আনিবাকু পড়িব এবং এহা পরিবর্তন কলে অন্যান্য কার্যক্রমগুড়িক উপরে বাধা উপুজিব তেণু কেউ কেন্দ্র কেমিতি কার্যক্রম প্রচার করুছন্তি সে কথা সহিত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রকু তুলনা করিবা ঠিক নুহ আম কেন্দ্রর এক ভিন্ন শৈলী অছি এবং সেই শৈলী অনুসারে আমি কার্যক্রমগুড়াক যেমিতি সবু বর্গর শ্রোতাঙ্ক পাই সাত দিনরে গোটিয়ে গোটিয়ে কার্যক্রম সুন্দর ভাবে প্রচার হয়ে পারিব তার ব্যবস্থা করিছু বর্তমান তাকু সপ্তাহক দুই দিন প্রচার করিবা সম্ভবপর নুহ আশা করুছু আপন বুঝিবে ধন্যবাদ আপনকর মতামত পাই আপনকর এই চিঠি পাই দেখিবা পরবর্তী চিঠি
1: পরবর্তী চিঠি লিখিছন্তি স্বাগতিকা হোতা বিজমরা জেলা কলাহান্ডিরু প্রথমে সে নমস্কার জনাইছন্তি
0: আপনকু মধ্য আমার তরফরু প্রতি নমস্কার
1: 20 তারিখরে প্রচারিত শক্তিরূপা কার্যক্রমে নমিতা হোতাঙ্ক সাক্ষাৎকার খুব ভাল লাগিথিলা তেণু উপস্থাপিকা দীপ্তিমুঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি পুনি থরে সে সেই সাক্ষাৎকারকু প্রচার করিবা পাই অনুরোধ করিছন্তি
0: 20 তারিখর মহিলামানক উপরে নির্দিষ্ট আমার কার্যক্রম শক্তিরূপা আপনার ভালো লাগিছে সেদিন নমিতা অপা নিমন্ত্রিত অতিথি হয়ে আসিলে এবং সেই কার্যক্রমর বিষয়বস্তু ভালো লাগিলা তাঙ্কর আলোচনা তাঙ্কর সূচনা সবু আপনার ভালো লাগিলা তেণু আপনার ধন্যবাদ এবং আপনার জনাইথিবা ধন্যবাদ বার্তাটি সেই কার্যক্রমর উপস্থাপিকা তথা

শ্রোতাবন্ধু আসন্তু জানি নেবা আজ দিনের বিশেষত্ব সম্পর্কে কিছু তথ্য। আজ হচ্ছে জাতীয় লজিস্টিক দিবস। শ্রোতাবন্ধু, এই দিবসটি দৈনন্দিন জীবনসহ গভীর ভাবে জড়িত থিলে মধ্যে অনেক সময়রে আম দৃষ্টি আকর্ষণ করে পারে না। ইহা হচ্ছে জাতীয় লজিস্টিক দিবস, যাহা প্রতিবর্ষ জুন 28 তারিখে পালন করা যায়। সামগ্রী ও সেবাকে ঠিক সময়রে এবং সুরক্ষিত ভাবে লোকঙ্ক পাখরে পৌঁছাইবারে নিয়োজিত লজিস্টিক ও সপ্লাই চেইন ক্ষেত্রর অবদানকে সম্মান জনাইবা পাই এই দিবসটি পালন করা যায়। আপনার কি ভাবিছেন কি

0: রাইট? হলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সমুদ্র পত্রঠারু প্রায় 5000 ফুট উচ্চ। এই পাহাড়ের উপরিভাগে ডঙ্গরিয়া কন্ধমানে বসবাস করতে, অনুকূল প্রাকৃতিক অবস্থায় বসবাস করুবার চৈত্র পর্ব সেমানকর এক বড় পর্ব, বিবাহ এই সময়ের এক বড় সামাজিক কর্ম।

এই গীতটিকু সেমানে বলিথান্তি নিজ ঘরকু ধাঙ্গড়িটে আনিবাকু গলাবেলে। কিন্তু যেতেবেলে ঘরর স্ত্রী পুরুষ বাপা মা বন্ধু বান্ধব ঝিউটিকু বিদায় দিয়ন্তি, সেতেবেলে সেমানে গান্তি,

0: হ্যাঁ মকারো দাদা, জোহার জোহার দাদা।
1: হ্যাঁ ছেলে রে ভাই চৈতু, জোহার জোহার জোহার জোহার জোহার। যে রে ভাই চৈতু,
0: হ্যাঁ
1: কেন আছো বলুছ?
0: বনে বনে দাদা।
1: হ্যাঁ
0: তোর খবর কাঁটা দিয়ে কো।
1: এ ভাই মন চাঙ্গা থিলে গাড়িয়া গঙ্গা বলছন বললু, মনকে খনে উসত করবাকে পড়বা
0: হই,
1: আর এটাকে জঞ্জাল বলে নেই হই রে ভাই।
0: এটা ঠিক কথা দাদা।
1: হ্যাঁ
0: ই জঞ্জালকে ধরি করি বসলে
1: এই
0: নানা প্রকার রোগ বেমার ধরবা।
1: হ্যাঁ
0: আর যেটা কইলু মন সফা থিলে
1: হই
0: সবু জিনিস উসত হবা
1: হবা। আর ভাই রে এবে দেখ ই বর্ষা মাস খেটলা।
0: হ্যাঁ হই
1: ই বেলকে যদি মনকে মারি করি বসবু ই চাষি বলে সংসার চলবা কেনা করে কো?
0: নেই চলে দাদা, এটা তো আমার ঠিক সময় আয়ে
1: হই হই হই,
0: যা বি আমি নামা পদক্ষেপ বল
1: হই হই হই হই,
0: এবে তাকে আমি নি পারমা।
1: হুম
0: যে তুই কাটা নিচু কো?
1: মুই কে
0: হই
1: গোটে কথা রে ভাই, হে বাইর দেখিছু তো মোরটা
0: হই?
1: হ্যাঁ
0: দেখিছে
1: দেখুছু।
0: হুম
1: হ্যাঁ না বলছো এবে বাইগন পাতল হটা মোরেজ এটা সব লগাবার ব্যবস্থা করিছে।
0: হ্যাঁ কোনি পরিবার সব বল
1: হই
0: হই
1: বিয়ন ফিগলি না বলনু?
0: হ্যাঁ
1: হ্যাঁ দেখবো এই বছর কেনতা হেবা বলুছে।
0: ওই দাদা আশা তো সেই তোর বনে হবা
1: হেবা হেবা
0: হেলা, খালি রয়েলা ই ভগবান কর উপরে বললু।
1: হ্যাঁ
0: হই ঠিক পাইন পুনা ঠিক হেলা
1: হই
0: বলে বনে চাষ হবা
1: বলে গোলা বছর কাহ হলা জানলু ভাই? খালি ধান দিরা কলি বাইরকে হেনতা ছাড়ি দিলি
0: হই।
1: তোর বউ বলা যে হে মগা মুগি গুটে খনে বুনি দিও হো।
0: হুম
1: মুই বলে হে ব্যাপার কলে তো মনুষ মলা
0: হই।
1: শেষ কে রে ভাই তোর বউর কথা ধরি করি বললু যে মগা মুগি যেনতা বুনলি মকানে কেতে কাঁটা বাহারিবা ক?
0: ওই দাদা কেতে বারবা এ খোঁড়া করছে বারবা আর হ্যাঁ বারবা
1: সেটা গলা বলছো হে পড়া সারা তাকে দান দেই বলবো
0: হই
1: ইতা ঘরকে দুইটা তার ঘরকে দুইটা
0: খালি সুখে করবার কথা বললু
1: কথা
0: লাভ কিছু নেই সে
1: নেই সে তো সেতির তুমি বলি বললু। দেখ ধান চাষ সুসাই ঠুকর বাজলা ভাই রে, হে বাইগন বগুনা পাতল ঘটা যদি দুই চার ডিসমিল করি থিমি মোর পরিবার চলবা কি নি কো?
0: আরাম রে দাদা আজকাল তো বনে দাম শুনি মিলুছে
1: মিলুছি। হ্যাঁ দেখ হেতির কাজে বলু ই গুটে ব্যবস্থা করছে আর হে আমার বাইর না খনে লাগিছে মুই।
0: হ্যাঁ দাদা আর গুটে জিনিস কইবি
1: কাটা ক?
0: তুই যেন পনিপরিবার চাষ বলুছু
1: হই
0: আর করবি বলিছু
1: হই,
0: হ্যাঁ এটা খানিছু বল
1: হই হই হই হই,
0: তো হে তার আগ্রু বল
1: টিকে
0: বিশেষ হই আগিয়া সেমানকর সঙ্গে টিকে পরামর্শ নি করি করবু তো
1: হই নি নি। এদিন যেইথিলি বলনু যে আগে আমার যেন বিহন পাতি কথা কইলে যেনতা যেনতা করি সে বতালে হে হিসাবে কইছে। আর আর গুটে কথা বলটারে ভাই আগিয়া বলে দেখ মকারু তুমি এটা জৈবিক প্রণালী না করো বলে।
0: ইটা বনে কথা কইলে
1: হই বলে কাহে যে দেখনু সে ঘর বাইরের জমি খতু আটা
0: হই
1: বলে গোবর খত খনে খনে তুমি যে দেই দিল মখারু হ্যাঁ তা সঙ্গে সোল না বলছন।
0: আর তোর ঘরে গোবর অভাব নেই গায়ে তো রখিছু
1: আরু? হ্যাঁ সে গুটে কথা নেই কইলে ভাই
0: হই
1: গোয়ালে বাঁধিছ জর্সি ছড়া বনিছে খিরসা বনিছে মোড়া।
0: হ্যাঁ তোর ই কথা তো বনে লাগছি দাদা।
1: হই হই হই হই যে ভাই খালি মুই কলে নেই হুই তোর গলা দেখ জাগা বাড়ি খনে অছে খালি হু হু করি দেছু ভাই মুই দেখ বিহন পকাইছে পলা উঠলে তুই বি নেবার দুই বুন্দ লগাবু।
0: হই দাদা
1: হ্যাঁ
0: মুই তো এসুর বলনু
1: ওই
0: কপার নে টিকে লাগিছে বল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: দেখো ই ধলা সোনা কেনতা হুছি
1: জি হুছি
0: তো তার সঙ্গে সঙ্গে তুই জানতা কইলু এ খোনা করছে জায়গা যেন অলগিছে
1: হই।
0: হ্যাঁ হ্যাঁ না দেখ মা হে বিহন পিয়ন তো লগাই দমা না
1: হই তো এটা তো তুই মুই লগামা বলু আমার কার্যক্রম যেন আমার চাষি দা মা বোন মনে শুনুছন সে মনে গলা নিজের যদি বাইর কার যদি অছে বলে সেনে এনতাই দুই বুন্দ লেখা যদি পনিপরিবা সব লগাবে বলে ঘর খরচা সাঙ্গে সাঙ্গে পয়সা দুইটা গলা পাইবে
0: পাইবে দাদা। এটা মনে কথা কইলু
1: যে ভাই ধুসু লাগলা রে ভাই
0: ওই।
1: হ্যাঁ
0: তুই তো বিনা বিরক্তি কথা হচ্ছু
1: ওই ওই ওই ওই ওই ওই যে শুননু এ দেখ আমার শিল্পী দাদা খেটলে
0: হই হই হই
1: এবে বলবো কি বলবো?
0: হ্যাঁ ঠিক জানিছু না মোকে বল না দাদা
1: তুই এটা হে আমার সত্য নায়ক দাদা আর তাকর দল বল যে এবে অনুরোধ গুড়ে করু রসরসিয়া গানা পদে হো
0: শুনু।
2: তুই তো নটকুটিয়া কুটকুটিয়া হেলু ভগবান তুই তো নটকুটিয়া কুটকুটিয়া হেলু ভগবান মুই তো ভরমি ভরমি সরমি সরমি মুড়ি হেলিকা